নমস্কার, ইয়া আকাশবাণী টুরা আপার অনাথিমান্ত মনবকটনি অনুষ্ঠান জাসিং মেডি মেপনি 243.3 কিলোমিটারে কিলোহার 1233 শ্রোতারং তিনি সোমবার আর জুন মাসনি 15 তারিখ জাসিংনি কস অনুষ্ঠান গসংটো আনি নাসিনী ভরা পেলেমানে হমং আর এই করসারিও হুকাঙে তানিমং জিবলা ধল টিকা দোয়া ওইবিলা না রং সেমারানা সা আর জিবলা ধল টিকা রানা উইবিলা সেমারং না না সা সপনান গেসে সুযোগ হাওয়া নাং খালি আপনি বারো সানসাম এই করসরে বক্তামু APJ আব্দুল কালাম শ্রোতারং তিনি জাসিংনি অনুষ্ঠানী হুকাঙ্গিনী সায় গসংটো রঙ্গম সুপ্রভা সিমসংজুনি সুকনি আর সুরহনি চাই দিয়া সাইসারিয়া রংজোগ সিং মিচলা সিং সায় নাথেম

বেবাকান ফলাইনা পুরা সমাজ রং সহযোগী হাওনাসে প্রত্যেক মরতান যদি ইয়ানি বিশে চিন্তা বা সচেতন দামুং উঙ্কা বানা নিশ্চয় এই সমস্যাওয়া কম দং নামুং উল্টানিং ভবিষ্যতে বাগনি কিংনি রংনা গেসেট হেসা পরিবেশ নি বাহেরে কোনোন তানথানা মানসানা গেসেক নকিনি বা পরিয়ালিনি মররঙেন দংযোগ গেসেট সমাজ পরিয়ালিনি নক চালাইনি চুক্তি দংযোগ নকিনি মাজুরং এই ক্ষেত্রে মাজুনি ভূমিকাও বাদ হওনা মানসানা মাজুরং স্কুল কলেজনি শিক্ষা লাইমুং শিক্ষিত দংযোগ বানাংসে বেবাক ফাল দিয়ান নকিনি সাবেদুংনি থাকি আরম্ভ রেগিমুং সানি লিংনি কন্নি চুননি লেজুমনি বিবাক দিয়ান মাজুরং অকুইসা চিন্তা রেগনা মান্নাংসে পরিবেশ হেসা দংসানা বর্তমান চলাইতুংনি কল কারখানানি ধুঙা মটর গাড়িনি ধুঙা অজন স্তরনি ক্ষয় কার্বন মনোক্সাইড এরঙেন বায়ুমণ্ডলানা হেসা রেকা সৃষ্টিনি চালপাক তুংনি জিনিস নি মাতা দংযোগ মরত আর মরদঙেন পানওয়া ধ্বংস রেকিমুং প্রকৃতিনি হাপাক লেংটা রেকা পানওয়ানি অভাবেন বায়ুমণ্ডলিনি কার্বন মনোক্সাইডনি পরিমাণ বাড়াইদ্রা জিয়ান হ্যাং টুংনানা ক্ষতি দোয়া পানওয়া হান্ডকনি মরতা নিশ্চয় গেসেট মজুনিন সাবেদ দুংনা বা জানিবা মিয়া আজং দাদা নহলে হংরং ওয়ানিজনে এই ক্ষেত্রে মজুরং পানওয়া হান্ডকনিয়ে উপদেশ হাওনামানা ইয়ানি পিরাই প্রয়োজন দুংনি মাই লিসাম রং আপনি যত্নয়ে নকান্দাই দুংনি খালি হাই কায়না মানা আর কায়নাং নাং আকুইসা সহায় মানা খাটি হাতিনি সার হাইমুং উৎপাদন রেগনি মাই লিসাম সানি যাই নকিনি পুষ্টি তুংনি সানিও মানা অজনে নক হুকাঙে বাগান রেগনি করো বাখাই হামনা মানসানা হানি অভাব দংনাং ধকে ধকিনি টপ রঙে কয়ি মুং বাগান রেগনা মানা ধকে ধকিনি পার রংনা নকিনি সার ফাকাং কয়ি মুং পেলেং সাও বারাই হাওনি গারি গারি নকিনি মরদংনি মানসিক পেলেং ব বারাই হাওয়া ওয়ানিজনী নকিনি মরদং নকিনি বাগানে পুলি রঙে টিকা হাওনি বা পুলি কাম রেগ হাওনি কাম রংনা বা কিরিং সিসেরাই হাওনি কামে সোপান অভ্যাস রেগনা মানা ইয়ানি লগে লগে মনে রিঙ্গিও না এজাত সাবে রংনা আকুইসা ব্যস্ততায় তান্না মান্নাং বর্তমান সমাজনি প্রতি কর্তব্য অগ্রসর রেগনা মানা পরিবেশ প্রদূষণের লগে লগে সামাজিক প্রদূষণব বর্তমাননি সমাজনা সমস্যা রেগ্রা ইয়ানি ক্ষেত্রে মাজুরংব দৃঢ় চামান হইমুং আউগাই লিনা মানা হাতিনি থাকিয়া জিনিস ধানি বাজালা বা পলিথিন বেগ যদি গেসেট জাগায় পাঙান দিন কাইটোয়া ওয়াব জাগা প্রদূষণ রেখা মাসু পুরিংনি দি নকিনি জাবরা এরঙেন গেসেট জাগায় হুটি তানিমুং পিসাউলিনি পরে ওয়ানা পশন সার হিসাবে ব্যবহার রেখনা মানা নক কান্দাই তুংনি নালা পাগারুনা মাঝে মাঝে ব্লিচিং পাউডার ফেনাইল হৈমুং জাগারুনা সাফা রাখাইনিয়া ব মাজুরুংনিন কর্তব্য মাইলুমনি ধুঙাওয়া বা ওয়ার্জুয়া ব পরিবেশ হেসা রেকসাইমুং টংসাত ওয়ানিজনে রাননি ওয়াপান ব্যবহার রেগনা মানাং পেলেম মাওরুংনি মটর সাইকেল স্কুটার গাড়ি ব্যবহার রেগনিয়ে সাবধান হওনা মানা মাজ্জুরুংন বর্তমান যান্ত্রিক যুগে শব্দনি প্রদূষণ ব পাঙান দংযোগ নকি ব্যবহার রেগনি টেপ রেকর্ডার রেডিও টিভি এজাতনি শব্দ নিয়ন্ত্রণ রেগনি ক্ষেত্রে নকিনি মাজ্জুরং সহায় রেগনা মানা গাড়ি ঘোড়ানি শব্দ চালপাকটুংনি জাতনি নানি সুক্তিও খুব ক্ষতি রেখা বর্তমান বারাই ফুইনি বা পাটাকিলিনি ঘেনেক জনসংখ্যা ব গেসেট সমস্যানি কর বিদানকা বাগনি প্রয়োজন মাকা ইয়ানি লগে লগে তুংনি জাগাইনি সমস্যাও ব বারাই লিজ পানওয়া হান্ডকিমুং সার হারংনা মরুভূমি নাত মরত সৃষ্টি রিগনি সুক্তিয়া নিশ্চয় মাজুরুংনি টোয়া এই ক্ষেত্রে চিন্তা রিকিমুং আর আপনি পরিয়ালানা সীমিত টানিমুং পরিবেশ পেলেম রাখাইনানা সহায় রেগনা মানা যদি প্রত্যেক পরিয়ালনি মাজুরং আকুইসাভাবে চিন্তা রেখা উঙ্কাবাদনাং সম্পূর্ণ দংসানাংব বা সমস্যানি সৃষ্টি রেগনি পরিবেশা হেসা দংনি মাত্রাওয়া কম দংনা মাজুরংনি সচেতন রাখাইনিয়ান বেবাক সমাজনা প্রভাব রেখা যেহেতু মাজুরং গেসেট সমাজনি বাখাইনা মানসা অঙ্গ অজনেন অরং সমাজনি প্রতি দায়বদ্ধ।
পরিবেশ প্রদূষণ আর মাজনী দ্বারা বাধা হওয়া ইয়ানি বিষয় বাকি কঠিকা পরং নাথমানা মানুষ।

জাসিনি অনুষ্ঠানের নাথমনামান তো আপারং আকাশবাণী দূরকেন্দ্র থাকিয়া তাই নাথমনামান আপারং গেসাই রঙ্গম সারদা দেবী কুজনি হুরাঙে চাইসেরে রংজু তালাই নাং সায়ো নাথিম।

তাই অনুষ্ঠানে নাথমনামনা আপারং জিবিএস কুসানে হুরঙে গেসেট যাই সাইসারিয় সূত্র আর সুরাহতরা আম্বিকা কুসা সাইসারিয়া দুংযোগ তাও মাইরান কারান্ত সায়ো নাথেম

0: 당코자기당나대앙한동호바동주바앙한알두들링아지금녹당호다랑바서비스카만그바동자인디바이콘잘라이들링아공사공님만아친
1: 나시망크리스플상마니우니기식니가타랑코아가나아가나니코크나소하다운나시망나마브루셀리스키상마니리터릿마더비겟스리터리시니기만아가나니코크나소겐
2: 다알니아글삭나멘딩탕베야하다알니아글삭코장기탕가바삭칸티안아티티장기탕나만자족만디삭사마이코다카우니다카카아니삭가분랑니장기탕아니오블락겐낭예야삭사니오보스타삭가분랑니오보스타랑니코삭코블만나스카운타송오디세나포라이나만자오바진마오아간파나창자오바장기탕아니오넥넥아니동브레자쯤다알니만데디송사니리아니오잣니남로로슬로르와니카므랑오아로아송나딱나낭그니랑오쿠랑온파나잣디파나가악텔라인디바시나포라이나장기작파만데디야코딱나불만자제코딱나바제로코모장기창나바추가바가당니레카포랑자오바만데시나포라이나만나니코디낭텔라야미쯧크랑살기통사코디디도와엔니아가나니그낭야노가봉비비야차송그탈로미쯧크랑작토미쿠색마트피동아이자족마멍카몬와멍시탕탕멍미아사랑멍자쿠압산디이박크리단단그렇게녹당나잣나아송나감가아바사코바디미쯧크랑자쿠디바디앙플라레카포라오나니오세나포라이나마나타니오미츠크랑니옷글라니아이아우은만플라니오와세나포라이나만가파마아랑데드랑코세나포라이나스키르앗나스카다오니마아랑데아탕리카포라방파자오바데드랑코추위포라이앗나트켈라무카살앗나스카레카포라동가파마아니녹우니녹당든창아야녹가자마니토와사라녹라롱탈라가다츠나남자오바제동아코롱탈리남메간들친들라남마투와차니코만들자오바제동아코남메속니사치오나세나포라이나만가빠마아데드랑코녹당코아로안탕코바남바타장기탕아니오나리마강아타남바타가당오장기탕아니오나속도와니장키디레카포라안엔니마아마시아랭오비사랑코생근앙디미사이묵수작슈와띠우아디드랑나살니스강바차아니코옷나우니코디우아망코포라이나아소아타미칫띠프온캄작착자바타우아소아찬나차파르똥파르그바랑나캄슈와리옷나인디바이야코닥마뜬고디드랑코포라이앗나찬치아니우니기스코니찰자비샤코포라이나아소아테도나야니야바사코바디남그니코라바자바디에바비사랑니로코파그리바기색낭니톰톰메포라야야바디에바비사랑데슈드쫓득따가리봇나야우니기문마아속니찬니바그뿐감랑오자끝차자오바무크론삼사치데기색박사치데데드랑니포라야니나숨사카타야비사랑만자잉오디동찹비스키에온나능아비사랑파그바니스키에온나나바테마아니스키에온나니코라착능바타아루치납능바타엔네늑롱아마그바랑데드랑코마시바타제코다코바외망비사나카사이착착기외망코착칼라우니그문사엔다키오마엔네찬치나마나세나포라이나사파기자그파레카포라동파기자그파나디데드랑코니로카니알투아그파캄옹자비사마이코포라이나스키파랑마이코닥나아가나타우코디마시파나낭겐옹자우디스쿨니키탑콘포라이나마아팔니골포키탑사비사코기색낭아땡아마마아위자와멍그뿐나라안탕한세나포라이나장자우디비사랑코라칼리사손카나바우오벌코미야세나포라이나장기자그바마아오안탕우카동아니바주옹롱자아루우니벌그리아니코마시우데 বিসারং উনা বাম জানাবা আর খেন জানাবা দা মতাম স্কুল বিসারং লেখা ফরা দংফা গিজাকা মা আফারং মানদে রাজা নি আগানি রংখো বাসাকো বাদে খা দাকে আথাঙাল লেখা ফরা মাতনে রাছেঙ মৌসংগপা ও লেখা ফরা মাত মং মঙা গতাল সাসংদে চলি যাজক নখো জামখো নামে নি রকনা সপনা সান্না সাপনা থাঙ্কা খরো সিসাপে নকটংখো নাম রো রুয়াতনা দেদ্রং না নামগপা ফাংখাম গপা গুণরং সিনা আরু আমাংখো আনসেং বালজকে রাখিনা মৌসং বাতে মা আনি যাকো গ আকা সামথাং থাংনা সামসাকানি সংনা নকনা দাকনা নঙানি রংখো ছুসো কাতানি জাতনি আসংনি নামগনি না জাক অনফানি আর বাংলাগতা সিখেন রা আনি রং দাও নি লেখা ফরানি বাক অঙা মা আঠাঙান ইয়ারংখো উইয়েরা চেং যা ওদে উয়ারংখো দেদ্রংখো সিখের আতনা বলমান যা লেখা ফরা মানগপা মা আেদ্রং না ইয়ারংখো সিখেও না আর মখাংছি জামগি থাঙানি না উয়ামখো থারি সোয়া মানদেস খাম খুম নংরমে বাক্রমে জঙ্গি থাঙানি বেওয়াল রংকো বিসারং মা আউনিখো সিখিয়ে রাচেঙা ফাগপারং না বাতে মাগপারং নকো দংরং বাতা অন্দাকে উয়ামং নকটাংনি সংসারনি গুণ রংখো দেদ্রং না সিখিয় না সময় আরো চল মাতবার্তা স্কুল রঙো মৌসং বাতে অনখাল গপা গাদং রঙো বিসারং না সিখিনা দে মেছক রঙন নামবার্তা এনে জেরা থকা মেছে পিসা ছোনে অদিন উনা ছনখাল গপা বা আর মারং বা উয়ামাকা আনি না আর মা আনি দংজা মতো উয়ামাক নিরকা উনা আগ্রেবা সকাল ছাননিও নক জামখো রংথালাতানিও আর নকনি গপন খামরং ছুসো কাতানিও উয়া মা আখো দাকচাকা নাকে উয়া ছন্নো নিন মেছে ককে মা আউ নি জঙ্গি থাঙানি না থারি সোয়াকো মাতনা উয়া বা আর মারং জাকতং দকনা সিখিয়া মানবা হাই দাতলা হাউন সিখি গপি বিসারং না সিখি না আরু আমাংখো দেথাং গতা জাকালনা সাপ্পা মা আনি খাসানি আরো ছাকছকানি মেছক সিখি গপা ও গনাং নকথাঙন থারি সামসুয়ানিখো মাতগপা মেছক পিসা মা আ ও আ হাওয়া সিখি রাগমনখো নকটাঙো আরো জাঙ্গি থাঙানিও জাকালফলা অন্দাকে মা আ ও নি দেমেছকো না ইয়া নামগপা গুণরং রিয়াংস খা দেমেছক সেগপা রায় নকটং বা খুদাকা হন ইয়া গুণরংখু দেদ্রাঙনা সকাচ খা নাকি সেনা ফরাইনা ছাঙ্গপা লেখা ফরা দমগপা মা আ সেনা ফরাইনা ছাঙ্গানিকু আরো গপন নামগপা ফাংখাম গপা গুণরংখো আচ্ছির গ্র কাতা
1: নাসিমাং মা ব্রুসেলিস কি সংমানী আগানী খনাসোহা দাও মাইরং দংখানি গমন সুবিতা সংমানী গীত রং কামাতঙ্গেন গীত রং রং নিথোগপা বিবাল রং আর পেহা আং জুমাং রং